মিডিয়াম ওয়েব কিলার চেচিলে নিকলে থি মিটার গ্যারিক নিকল চিনিস উচ আকাশবাণী তবং ইমুর লাইনের নুব দিক চুচে ক্রোনি কর্মা খেলোনি দা নমিন মতো জেদন লেরিম কোসুতুর দেশবুত লেরিমা সেরাচে চামিয়াং ছবলিং টাচাং উমজে থুতেন মাচুসে ক্রিসো ইদাম তুমরিং দাকাং সানাসা